শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 12ই মে মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের লক্ষ্যে শান্তি আলোচনার যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে ইরানের দেয়া জবাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। ট্রাম্প রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি এইমাত্র ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়েছি, এটা আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য। তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেননি। ট্রাম্প এর আগে বলেছিলেন যে তিনি শুক্রবারের মধ্যে ইরানের কাছ থেকে জবাব পাওয়ার আশা করেছিলেন। অন্যদিকে তেহরান জানিয়েছে যে তারা কোনো সময়সীমা বা চরমপত্র নিয়ে চিন্তিত নয়। রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে দেশটি মধ্যস্থতাকারী পাকিস্তানকে একটি জবাব পাঠিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন ও অন্যান্য মাধ্যমগুলো এই জবাবে বিশেষ করে লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা এবং নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার ওপর মনোনিবেশ করা হয়েছে বলে বর্ণনা করেছে। তবে বিস্তারিত বিবরণ এখনও অস্পষ্ট। সিবিএস টেলিভিশন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সাক্ষাৎকার নিয়েছে এবং ইরানের প্রতিক্রিয়ার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে। রাইট বলেন, তবে এর শেষ কোথায় হবে তা আমরা জানি, যদিও সেখানে পৌঁছানোর পরই আমাদের জানা নেই। এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে পাঠানো দুটি ড্রোন প্রতিহত করেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন যে রবিবার ভোরে দেশটির সশস্ত্র বাহিনী কুয়েতি আকাশ সীমার মধ্যে বেশ কিছু শত্রু ড্রোন শনাক্ত করেছে এবং নির্ধারিত কার্যপ্রণালী অনুযায়ী সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, এই সপ্তাহের শেষের দিকে চীন সফরকালে প্রেসিডেন্ট ইরানের প্রতি সমর্থনের বিষয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করবেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শীর্ষ সম্মেলনের অন্যতম বিষয় হবে ইরান ইস্যু উল্লেখ করে ওই কর্মকর্তা আরও বলেন, ট্রাম্প শির সঙ্গে ইরান ও রাশিয়া নিয়ে একাধিকবার কথা বলেছেন। তিনি বলেন, ওই আলোচনাগুলোতে চীন দুটি দেশকে সরবরাহ করা অর্থ এবং তার পাশাপাশি পণ্য সামগ্রী ও অস্ত্র রপ্তানির সম্ভাবনার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে বলে তিনি আরও জানান। ওই কর্মকর্তা আরও বলেন, যেসব চীনা সংস্থা ইরানকে সমর্থন করছে বলে যুক্তরাষ্ট্র মনে করে, তাদের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্প চীনের ওপর চাপ প্রয়োগ করবেন। তাইওয়ান প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি এবং ভবিষ্যতেও কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ট্রাম্প ও শি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায় নিয়ে একটি নতুন কাঠামো চালুর বিষয়ে আলোচনা করার পাশাপাশি মহাকাশ, কৃষিপণ্য ও জ্বালানি খাত নিয়েও মতবিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, বেইজিংয়ে নির্ধারিত আসন্ন যুক্তরাষ্ট্র চীন শীর্ষ সম্মেলনের আগে তিনি মঙ্গলবার প্রধানমন্ত্রী তাকায়েচি সানায় এবং অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকির সঙ্গে আলোচনা

0: আপনার লক্ষ্যে জাপান সফর করবেন। বেসেন্ট রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র জাপান অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার লক্ষ্যে অন্যান্য সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথেও তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন। তিনি অর্থনৈতিক নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তা হিসেবে বর্ণনা করেছেন। জাপানের সাথে অনুষ্ঠেয় একাধিক আলোচনায় সম্ভবত বিস্তৃত পরিসরে বিষয় অন্তর্ভুক্ত থাকবে। চীনের প্রভাবশালী বাজার অংশীদারিত্বের আলোকে উভয় পক্ষ বিরল খনিজ ধাতুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ বিষয়ে শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা এবং তার সাথে ইরান পরিস্থিতি মোকাবিলার বিষয়টি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ডলারের বিপরীতে ইয়েনের দুর্বলতা অব্যাহত থাকায় বৈদেশিক মুদ্রাবাজারে পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে মত বিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্দেহভাজন হান্টা ভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত একটি প্রমোত্তরী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষার পর জাহাজ থেকে অবতরণ শুরু করেছেন এবং বিমানে করে বিভিন্ন দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জাহাজটি রবিবার সকালে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম তেনেরিফের একটি বন্দরে এসে পৌঁছায়। এর পরিচালনাকারী কোম্পানি জানিয়েছে, 8ই মে পর্যন্ত 24টি দেশ থেকে প্রায় 150 জন যাত্রী ও ক্রু সদস্য সেই জাহাজে ছিলেন। স্পেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, প্রথমে 14 জন স্প্যানিশ নাগরিক জাহাজ থেকে নেমে এসে বাসে করে বিমানবন্দরে যান। বিমানে করে তাদের রাজধানী মাদ্রিদে পাঠানো হয়, যেখানে একটি হাসপাতালে তাদের কোয়ারেন্টিন রাখা হবে ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ফরাসি, ব্রিটিশ এবং ডাচ নাগরিক সহ অন্যান্য যাত্রী ও ক্রুরা বিশেষজ্ঞদের স্বাস্থ্য পর্যবেক্ষণের পর জাহাজ থেকে অবতরণ করেন এবং বিভিন্ন দেশের ভাড়া করা বিমানে চড়ার জন্য বাসে করে বিমানবন্দরের দিকে রওনা হন। জানা গেছে যে সোমবারও জাহাজ থেকে অবতরণের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে ফ্রান্সের উদ্দেশ্যে যাত্রা করেছেন এমন 5 জনের মধ্যে 1 জন ফ্লাইটে থাকাকালীন অসুস্থ বোধ করার কথা জানান, যার ফলে 5 জনকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO শুক্রবার জানিয়েছে যে জাহাজটিতে থাকা 6 জন যাত্রীর ক্ষেত্রে হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং অপর 2 জন আক্রান্ত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। 8 জনের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে জনসাধারণ এবং ক্যানারি দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি কম বলে WHO জানায়। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 3 দিনের যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে রাশিয়া ও ইউক্রেন একে অপরের সমালোচনা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা করেছেন যে রাশিয়া ও ইউক্রেন শনিবার থেকে সোমবার পর্যন্ত যুদ্ধবিরতি পালন করবে। তবে রাশিয়া ও ইউক্রেন প্রস্তাবিত মেয়াদের শুরু থেকেই একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে আসছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার 24 ঘন্টায় 100টিরও বেশি গোলাবর্ষণ এবং প্রায় 10,000 ড্রোন হামলার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্ব ইউক্রেনে 16,000-এরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বন্দী সৈন্যদের পরিবারসহ 150 জনেরও বেশি মানুষ ছবি হাতে নিয়ে তাদের দ্রুত দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন।
1: এনএসকিওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুর 105.6, সিলেট 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।
3: この放送は NHK ワールド国際放送ラジオ日本です。東京からお送りします。
4: This is NHK World Radio Japan, Tokyo.